0: সভা
1: পার্টি কোনো কাজ করতে পারে
0: পাঁচটি দেশ তার সব কায়ন বালিনি ইলামি সসবাঙা কুম্ভারান উপকার করা কথা নাহি যা কুকুরটি সনাত ধ্যান গায় কোচক সক কারণ প্রতিষ্ঠান নাহি কাশুমান পিরো পিরো কালুয়া লঙ্কা সুতে লং পুরো চলো গোপাল কেন আকু বুঝো আকু নে সিউ বিসু ওরা মুরু মং পনি কোন আকু মজি তুমকো চিন্তাই নি নাতি মতো সক
1: সাল তো কাটাও কাচা দিবা
0: নারতো বলো সুমতি কোপায়ানি নারতো বলো সুমতি
2: yang sampai nantang paman